শ্রোতাও, অভি আপনি শুনে আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে রিলে কে গিয়ে পোয়ার আঞ্চলিক বাতরি ফ্রিকুয়েন্সি মডুলেশন 102.2 মেগাহার্টজ পর ইয়ে আকাশবাণী কা হাফলং কেন্দ্র হে প্রস্তুত করতে হে স্থানীয় ভাষাও কে কার্যক্রম। স্থানীয় ভাষাও কে কার্যক্রম পে আপ সভি কা হাম হার্দিক স্বাগত করতে হে। সবসে পেহলে শুনিয়ে খেলমা কার্যক্রম। ইস কার্যক্রম মে আজ হাম প্রস্তুত করেঙ্গে কুছ ভক্তি গীত। আজ কা কলাকার হে লাল থাং পোইস জায়তে আর উনকে সাথী।